গোরি মামা, দেখি গোরি গোরি বসি কি দিকি ছোরি, করকে জোরা জোরি করকে হমরে দিল কি চোরি, মিলি ছোরি তো মিলি ছোরি তো হুয়া নিহাল, ছোরা গঙ্গা কিনারে বালা, ও ছোরা গঙ্গা কিনারে বালা, ও খাই কে পান বনাও রসবালা, খুলি যায় বন্ধ অকল কা